एक ही कलाकार हिंदी फिल्मी गीत प्रोग्राम के दूसरा गीत बाचकी रहना रे बाबा फिल्म शुनिले शुनी थका सब बेलाक यू गीत कारण म्यूजिक दिसे अनु मालिक और लिरिक साइद क्वाद्री दूसरा गीत आको ना बजागते ये अपना खाना किसान मेसेजेस खान पुंजी किना से जल्दी घूरीगिना लईगिना पुरी दी आसे लाखुटी ब्रा टीम ब्रा लिखी किना पठाई से गुड मर्निंग वेस्ट घूरीगिना और ओके तार को आसे मे गॉड गाइड यू वेर एवर यू गो कईगिना लिखी किना पठाई से टीम अ वेरी गुड मर्निंग टू यू आज फुजुरी भी प्रोग्राम दे आईगिना शामिल हुईगिना लिखी किना पठा निमित्त खुशी जनाई दी आसे और वेल येस मे गॉड गाइड यू टू वेर एवर यू गो वेर व्हाट एवर यू डू वेर एवर यू आर मे गॉड बी योर गाइड और বেছি খুশি আছে কি আপনার সদায় দিন বি প্রোগ্রাম লতে জুড়ি থাকে আর আজি ফুজিয়ে বি আহিগিনা জুড়িয়া নিমিত্তে খুশি জানাই দিয়ে আছে আর সাপাত শ্রৃঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ খান প্রাবি এফ এম ট্রাকপাল্লা ফ্যামিলি সবকে গুড মর্নিং উইশ লিখি গিনা পাঠাই দিয়ে আছে আর সুর রেডিও লিসনার্স গ্রুপ খান বি প্রোগ্রাম দিয়ে আহিগিনা সামিল আছে আর আপনার খান সবকে গুড মর্নিং উইশ করে আছে জে মাতা দি রেডিও লিসনার্স গ্রুপ খান প্রাবি গুড মর্নিং উইশ লিখি গিনা পাঠাই আছে আর ইয়াতে দোসরা মেসেজ আছে লাম্বদার রেডিও লিসনার্স গ্রুপ খান বি আজি প্রোগ্রাম দিয়ে আহিগিনা সামিল হয়ে গিনা আছে গুড মর্নিং উইশ করিগিনা আর দুসরা মেসেজ আছে ওকে দিস ইজ ফ্রম দুর্গেশ নাগনপুরি রাধেশ্যাম নাগনপুরি বন্দনা ভাবনা বিন্দু গোলু কুসুমভাই বাবু দিব্যাঞ্জ সুরজ কুমার ডাকশে প্রেমলাল ভর্মা নিকেশ ধর্মেন্দ্র মমতা ভাই ভর্মা সুরজ ভর্মা ঋষভ খানা কারোব ভাবনা ভর্মা তার খান সব প্রাবি গুড মর্নিং উইশ করে আছে আর লিখে আছে খাবার কিনিকা আছে হো আজি লাগা এক হি কলাকার প্রোগ্রাম বেশি ভাল লাগি আছে সুক্রিয়া দিল সে কইগিনা লিখি গিনা পাঠাই আছে দুর্গেশ জি অ্যান্ড দ্য বিগ ফ্যামিলি এ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ আজি ফুজুরি বি আইগিনা প্রোগ্রাম দিয়ে সাথ দি গিনা লিখি গিনা পাঠাই দিছে খাবার ইয়াতে সব ঠিকঠাক আছে আর আজি এক হি কলাকার প্রোগ্রাম দিয়ে কুনাল গাঞ্জাওয়ালা লাগা আওয়াজ দে গীত খান শুনিবলে পাই আছে আপনার আর ফ্যামিলি খান বি শুনি গেনা এনজয় করি গেনা খুশি পাতো জানি গেনা মই বি বেশি খুশি পাই আছে কই গেনা জানাই দিয়ে আছে আর দুসরা মেসেজ ইয়াতে লিখি গেনা পাঠাই আছে ওকে দিস ইজ এ গুড মর্নিং শায়রি ফ্রম দুর্গেশ নাগনপুরি দীপাক মে আগর নূর না হোতা তনহা দিল মজবুর না হোতা আপকো গুড মর্নিং কেহনে জরুর আতে আগর আপকা ঘর ইতনা দূর না হোতা আপকি পসন্দিতা গানে লগাতার এফ এম ট্র্যাক ওপেন পর কইগিনা লিখি গিনা পাঠাই আছে দুর্গেশ জি বেশি বেশি খুশি আছে আপনার সদায় দিন বি দোস্তি লা শায়রি গুড মর্নিং শায়রি গুড নাইট লাগা শায়রি সব ইমান মিঠাস লগতে আপনার লাইন্স খান লিখি গিনা শুনি থাকা সববিলাক আর আমি খান লতে শেয়ার করি থাকে আজি ফুজির টিভি গুড মর্নিং লাগা শায়রি শুনি থাকা সববিলাক আর আমি খান লতে শেয়ার করা নিমিত্তে ডাঙর উল্লা খুশি আপনারকে জানাই দিয়ে আছে তো শুনিব দিল তো বাচ্চা হিজি ফিল্মকে গীত মিউজিক দিছে প্রীতম আর লিরিক সঞ্জয় চ্যাল

0: process na man emotional ko na tay kanding na ko sa doon na mayta kaya kusha e ko puin na lagi bi stage di jay siya ulit ini kuli jay mayta yee ulap mon tango ko iti buli ina kusha ulit bi tay klan oido mayta bi suki na dayi siya ito latin di to mayta bi ulap to suki na dayi siya mayta bi man confident taka na ina wala ni partner ko ina chawuli time di Pisci buih bi lagi, kili oleh itu stage ina tanggul di. Kita bi cai sana. First time jauh leh sih itu ina time tu mula friend ekta bra, mula band member sih aje. Tapi bra, hey, mungkin tu ulawana nolawana. Aci tu select rawana naena. Mungkin tu pun kibi kuana. Aci kuas select rawana nukrawana naena. Apni bi mundi keep up naya sih na kuce. Mula confident tu isro ready sih na ina tishe bla mula mundi tu. Mungkin tu golden buzzer tu pabuli ase, naya ase mula mundi. Kau sih naja ni mui bina, ina orang cinta nak kuri dia mungkin aci golden buzzer ekta tu pabuli ase dia. Ina kau sih mui dage, ina orang ulibu bui do lagi. Means, bishi bui lagi naja sih dia mui ina kau sih ulibu caya sih le. Acanak pray golden buzzer tu, pas arrow stage dia, ni mui kali ni tu first time ase. Ina kadam ni mui naja ni gina kado, itulah tin do ekta dage sih. Mui naja ni, itu Mui babna kure si isro bray mungkin kait kuri na isro takishi. Mui itulah babna kili oleh itu mui stage dikit mana perform kuri lebih yat ekta hija na oleh lebih itulah tin tu mui kena first starting kena start kuri si ending bi mui naja ni isro bray mungkin na ena kuri na lead kuri na kipak kura kani mungkin iman tak kubu parishi. Aro golden buzzer badam di pishi kandishi.
1: Itu masuk kandishi.
0: Kushi bi bay aro mungkin struggle kuri na ahad papna kuri na so manu mungkin itu papna rap pishi kandishi.
2: Itu moment deh.
0: Itu lah moment.
2: Mungkin as a viewers mira mana bishi emotional deh.
1: Mala journey tu papna kuri
2: na. It was like itu abni kuanish na abni ala yadkar memorable na tu mungkin kani bi same.
1: Yeah. Kani kro badam bishi kushi.
0: Thank you.
2: So, man interesting jase mala questions anyan gi dita gi and then we man janu parish very emotionally attached na so mui ta next sepnyan profession de se na ganavi kre se toi to han aro se responsibilities kan me bishi asa dat nyana toi to han kina balance kre se se kita wa the gorwi jaw lagi cha na unexpected problems kan ki toi to han kina balance kre se nyan with music profession goals sob milai na
1: Itu tak tu, mahando tayo lebih mui lebih malah family bapa sih supportive asa.
0: Hoi, ama bapa kan aro ini kandan kan, kun kun lebih sup mungkin sih support kau ina itu kerana mungkin itu tak ina kau lebih parah asa.
1: Hoi, aro kuancina mungkin kita pada kuancina polis dia hawa kan timing tu naik, itu timing tu. Itja ho lagi, ina ho jaya. Kita pada mohon gore thakadam tu usulu. Acanak pada mohon tu usulu tu timing tu fix nara gitu. Tu itu karena mohon ini buih thakadam tu. Acanak pada itu ina ho sih de. Ajaib, itja punci bide kau itu. Tu mohon tu usulu tu kita pada incident kole lado asinai naji ne. Lui incident kita pada mohon cuti kita pada Saturday ina hande Sunday hande kat. Kita pada gore jaya. Ekta incident lagi sih, ekta officer ekta lagi sih. Tapi ma program eten ahiwo koshe to taiwi bahare thakishna abdi era mail na kod bate thakishe movie busti de thakishe to call koshe ahiwi koshe to ahiwo koshe kwada ahiwo to koi dishe olbi ye deba punchule 40 minutes lage mula baige tik meeting le thakishe itcha olavi koshe kun bi sana sita olaishe to punchishe तो पंचा दम जे ठीक तान भी आही ना था इसे प्रोग्राम मिस लोगों ले करने ना तो इतनी इसे ताई भी आही ना था इसे ताई लातो फेस मार्क्स लाए ना वो इधर भावना कोड़े ये ताई आधा फेस मार्क्स तो इधर था कि ना हाफ काटते आही ना पंची ना बोला ही ना पंची शे किंगा कुंड ओला गाओले से गाना तो इना Ina hoi tak? Ina holiwi kuan china balancing tu kuro para tu lalu thailand, nolle bunyi kan berakhir. Nana kiki tu lalu ama berapa akhir? Nengah support kura kan? Ia mohon itu tak punca sah. Isola murung ba, itu tak akhir nase.
0: Aro ini mohon la mem kan? Jadi
1: mohon
0: kiba pendi takkan berapa? Bisi mohon ge understand kuri na takkan berapa? Bisi murung kuri na mohon action kena helping hand kura kan? Ini kuro bo parah sih. Itu tak tu na.
2: That's very beautiful. Aro mam bhalra balance bi create hatni ana life. Sikumba and the burden se na pari chawo. Inya bi give up kriyala bi thage. But ite amni ana incident challenges kan koi man interesting happily overcome kriyala na mangi janu dia that we are so happy.
1: Thank you.
2: Thank you. To আৰু এতিয়া মেইন কুৱেশ্যন দে হেজ এম ৱে আমি হেন্দ মিউজিচিয়ান আছে তো ইৰে নাগা মিউজিচিয়ান খান বেছি ভাল ভাল খান আছে তো আমি হেন কোনদি কলাবৰেট কৰিলে মন আছে starting from ma'am toli apni
1: thank you মই না মই দ হৈছো গলি দ এবডন এবডন মেচ না তাই দ হৈছো মই একটা শো দে একটা প্ৰগ্ৰাম দে লোক হৈছে হি ইজ এ ভেৰি জেন্টলমেন লগতে তাৰ ভইচ টো হৈছিলো মই অভাৰ খুচি পাই না তাই একটা গানা গছপল গানা গা দো মহিলা মন দিয়ে বেশি চুচি দে তুই না হয় না তো এইটো কারণে মই কেতিয়াবা তো তাই লে তাই কিন্তু এতিয়া তো টেক্সট টো কেতিয়াবা টেক্সট ইমান নকৰে বুলিবি নি থাকে তাই লগতে কানেক্ট কানেক্ট কৰি নো আছে বুলিবি ইমান তো নাই তো তাই শুনি থাকিছো বুলি তো মই তাই লগতে তো একবাৰ তো কলে প্ৰব্লেম মন আছে একদম মেছিল
0: মই তো বেশি আছে বুলিবি বেশি আছে দে বুলিবি এনে একটা কৈ দিব এইটো চানন না চানন নামটো মি চানন তাইকে কলেক্ট কৰো বুলি বেছি মন যায় মিনচ মই তাইলা আৱাজ বেছি খুচি পায় কেলে হ'লে তাইলা ভইচ হাই ৰেঞ্জ বেছি ভাল আছে মই বেছি খুচি পায় কেলে হ'লে মই বি হাই ৰেঞ্জ বেছি খুচি পায় না তো কাৰণে মই তাই আৰু তাইলা পাৰ্চনেলিটি বেছি খুচি পায় তো মি চানন গে একদিন তো কলেক্ট কৰো বুলি মন আছে
2: আপনি আইডিয়া আর ফিউচার প্ল্যানস খান মহানকে জানিয়ে দিয়ে খুশি আছে আর আপনি হল ফেভারিট সিঙ্গার হান বি জানিয়ে যাইছে থ্যাংক ইউ আর ইয়া এই কথা তো কই দিছে দ্যাট কোন কি কলাব করব যায় তো আপনি হল ফিউচার প্ল্যানস খান কি আছে আহা দিন দে মিউজিক দে
1: মহান এতিয়া তো হয়েছিল তো কোনবা গানা হান কম্পোজ করি না গাওয়ালে লাই না ভাবনা তো আছে তো ম্যাম খান থ্রু মহালা হায়ার অথরিটিস খান বা তখন একসেপ্ট করি না আইসো বলে তো এনে মহান এই তখন যাই থাকিব আর এনে শোস খান তো আই থাকে পাঁচ না না এনে বিগ শোস আইসো বলে তো মহান বি রেডি টু একসেপ্ট না কি কি হয়েছে বলে না হই না যাই থাকিব বলে আছে
2: আর ম্যাম আচ্ছা তো অন্তিম দিয়ে আহিজা আছে আখরি দিয়ে তো আপনি হান চ্যালেঞ্জেস খান বি বেশি থাকিব তো আপনি হান আজি তো এই চ্যালেঞ্জেস খান দুঃখ দিকটার প্রবলেমস খান এটা কি ওভারকাম
1: চেলেঞ্জেস খান বিশেষ পুলিশ তো কৈছে গলে তো নাপারালা চেলেঞ্জেস খান বেশি থাকে মহান ভিতর দে হলুবি না হলুবি একো কিবা নাই না এইটোহে অভাৰকাম কৰি না মহান কিনা অলপ ভালদে যাব এইটোহে মান চাই থাকে না তো এইটো খান চেলেঞ্জেছ খান তো কোৱা নিচিনা মহান এইটো চাইড লিভ এ চাইড মহালা প্ৰব্লেমছ খান এইটো খান এইটো খালা নহয় না মহান কিংগা অলপ ভালদে যাব এইটোহে
0: হাম্বল থাকিব কিনা ৰৈ না ডিচিপ্লিন দি থাকিব কিনা ৰৈ না মহান চেলেঞ্জ টু ফেচ কৰি না যাব এইটো লাইটে আছে মহান না
2: থেংক ইউ ফৰ ইয়াৰ বিউটিফুল আইডিয়া এতিয়া স্পেচিয়েলি ফৰ আৱাৰ লিচনাৰ্ছ না কোন লাইক আমি হেন ফেন্স খান বি বেছি আছে না ফলোৱাৰ্ছ খান আছে তো বেছি হেন তো আমি হেন নিচিনা হ'বলৈ মন যায় না তো তাহান খানে তো ৱৰ্ডছ অফ এনকাৰেজমেণ্ট দিবলৈ মন
1: মহান নিচিনা হ'বলৈ মন এইটোৰ বাবে আৰু ডাঙৰ হ'ব পাৰোঁ তা মহান ভাবি ডাঙৰ হ'ব পাৰোঁ না মিউজিক ইন দ্য ফিল্ড অফ মিউজিক তে হৈছো বুলিবি আৰু পাৰ্চনেল চাইডতে হৈছো বুলিবি কি কি হৈছো বুলিবি কোৱা নিচিনা আগে ঈশ্বৰ গে ৰাখিবি আইনা কৰ কতে কতে হলিও যাবি না মহান কি ষ্টেপ লৈছো বুলি মহান তাই নাথাকিছো বুলি মহান কিবি কৰিব নাপাৰিব না কতে কতে ষ্টেপতে যাইছো বুলি মহান কৰিব নাপাৰিব ইয়াং জেনেৰেশ্যন খান কি হলিবি কোৱা নিচিনা মই আগে দিবি কোৱা নিচিনা মহান কি ষ্টেপ ল'লিবি ঈশ্বৰ লগতে এহেড কৰি না তাইকে আগেতে ৰাখি কিনা যাইছো বুলি তো কি কি হলিবি ছাকচেছ হ'ব আৰু পেচেণ্ট থাকিবি এণ্ডিঅ'ৰ গ্ৰ' পাৰিবি না কি কি হৈছো বুলি এণ্ডিঅ'ৰেঞ্চটো থাকিব লাগে মহালা লাইফতে না এইটো হাম্বল কৰা তো কোন বি কোন কি নিচে কৰালা নহয় চব হাম্বল কৰি কিনা নিচে কৰি কিনা মানুহলা কথা হলিবি বুকিব পাৰালা না এনেকুৱা কৰি না হাম্বল কৰি না কাম কৰি না যাইছো গলে তো নি ছাকচেছটো আহি যাব নেকি কোনো মই এইটো বিশ্বাস আছে
2: থেংক ইউ চ' মাছ
3: এইটো আকাশবাণী FM Tracopan 110 MHz শুনি থকা সববিলাক এতিয়া সময় এটা আনি দিয়ে আছে রিয়েল টাইম টু ট্রাফিক আপডেট Mon Colabra Luigine PHQ Junction, Majut Laga Rasta, northbound to Hule, moderate traffic dikai diase, kintu southbound to Halka traffic dikai se. Judy Apnarkan Alak Rasta Lobo Koile, Lobo Pare, Old Ministers Hill Praluigina Jail Colony. PHQ Junction Praluigina Mezer Junction, Majut Laga Rasta Dibi, northbound to moderate traffic dikai se, money, traffic to Majutiase. Kintu southbound te halka traffic dikhai ase alag rasta lobule mon khan apnar khan lobo pare paramedical praluigina t model aro ig nohile ba lady smiles road tcp praluigina razu point majot laga rasta northbound aro southbound duita debi traffic to moderate te dikhai ase mane traffic to ase kintu iman bhari bi nohoy iman halka bi nohoy ekta hisab te ase alag rasta ইটো উপরে লবো কইলে আপনার খান লবো পারে টিসিপি প্রা লইগিনা রাজু পয়েন্ট নইলে বা বক্স কাটিং প্রা লইগিনা এনএইচএকে রসেন্সাস পয়েন্ট আর ফুলবাড়ি প্রা লইগিনা খুচেজে গ্রাউন্ড আর রাজু পয়েন্ট প্রা লইগিনা সেন্সাস পয়েন্ট মাজত লাগা রাস্তা ইটিয়া সময়তে নর্থ বাউন্ডে মডারেট ট্রাফিক দেখাই আছে কিন্তু সাউথ বাউন্ডে হালকা হালকা ট্রাফিক দেখাই আছে আলাগ রাস্তা লবো কইলে লবো পারে সেন্সাস পয়েন্ট প্রা লইগিনা এনএইচএকে High School Junction Praluigina Census Point, Majut Laga Rasta Dibi, North Bound a moderate traffic dikhaise kintu, South Bound a halka traffic dikhaise. Alak Rasta Lobole karne apnar khan icha ase koile mane lobo pare, Billy Graham Road Praluigina DBS, Nohileba, High School Junction Praluigina T Model Road. Aro NHAK Junction Praluigina Census Point, Majut Laga Rasta, Northbound, Aro Southbound, Halka Halka Traffic Dikhai Diyase. Honetaga Sabilak, Apnar Khan La Jankari Nimite Ako Koi Diyase. Nagaland Civil Secretariat Fle Judy Apnar Khan Jayase Koi Le Mane, Etuike North Kohima Koi, Aro Judy Apnar Khan PR Hill Fle Ahiyase Koi Le Mane, Etuike South Kohima Koi. Eto Tagi Se, Rail Time Te Kohima Town laga traffic update 11 baji 30 minute laga apnar khan juri thakibi program lote aku ani diabo real time te traffic update

শুনি থকা সববিলাক ইয়াতে আপনার কালাম মেসেজেস খান আহিয়া শুরু হয়ে যাচ্ছে, তো শুরু করে দিয়েছে কিন্তু সবচেয়ে পহিলা মেসেজ না লো আগতে আপনার খান সবকে আকো জানাই দিয়েছে, যদি আপনার খান ফিল্ম লাগা নাম লিখিয়া নাই মুই ইয়াতে পর আপনার খান পছন্দ করা লাগ গীত বাজাব না পারিব, নহলে বা ফিল্ম লাগা নাম দিলে বি গানা লাগা টাইটেল ঠিক লিখিয়া নাই কইলে মানে এটু বি মই বাজাব না পারিব, এইটো কারণে যোনটো গীত আপনার খান শুনবলে কারণে ইচ্ছা আছে ফিল্ম লাগা নাম ঠিকঠাক আর গানালা টাইটেল ঠিক ঠাক লিখি কিনা পাঠাই দিবি, গই না আপনার খান সবকে জানকারি আকো দি কিনা সবচেয়ে পহিলা মেসেজ লই দি আছে, আর এইটো মেসেজ তো লিখি কিনা পাঠাইছে জিনেপটো প্রাভিলি, আর তারপরা পছন্দ করেছে গ্যাংস্টার ফিল্ম কি গীত, গাই আছে অভিজিৎ আর সুনিধি চৌহান, ভিলি শুনিবি আর এনজয় করবি আপনার পছন্দ করা লা গীত অভিজিৎ আর সুনিধি চৌহান লাগা বাস্তে লম্হা লম্হা গীত।

আর এটাকে আসা বেলাক প্রোগ্রামটি এইবার দুসরা গীত কারণে আমি এখান লটে লিখি কিনা অনুরোধ করেছে গোলাঘাট আসামপ্রা রমেশ পাত্র, রুনু পাত্র আর লাকি, আর তারখানপ্রা পছন্দ করেছে তুমসে আচ্ছা কন হ্যায় ফিল্ম কে গীত, গাইছে অলকা ইয়াগনিক। আর এইটি গীতটি স্পেশালি ডেডিকেট করে দিয়ে কিনা আছে ভাইকন মুন্ডা, আমল বসুমতারী, বিমল বসুমতারী, শিকারী রংফর, বীরেন হানসে, রকবিলে মেহতা, চুবাই খে জমির, দীপাশিস হাজারিকা, যোগেন্দ্র রংপি, সোনালী এংটিপি, হান্দ্রিকা টিমুংপি, আঞ্জলি বসুমতারী, আর FM ট্রাগভন লা বহুত বহুত সাথী বিলাক। তো আপনার খান শুনিবি আর এনজয় করিবি তুমসে আচ্ছা কন হ্যায় ফিল্ম কি গীত, গীত গাই আছে অলকা ইয়াগনিক।

হনে থাকা সাবেলা প্রোগ্রামটি এবার দুসরা গীত দিয়ে আছে বাগি ফিল্ম কি গীত গায়েস মিট ব্রাদার্স আঞ্জান অরিজিৎ সিং রৌচক কোহলি আর খুশবু গ্রেওয়াল লাগা আওয়াজে আর এইটু গীতটি শুনি বলে মন হয়ে গিনা পছন্দ করে গিনা অনুরোধ করেছে রাহুল রাহুল যদি ইটিয়ালগে বি আপনার টিউন ইন করে গিনা আছে কইলে মানে শুনিবি আপনার পছন্দ করা লা গীত আর এনজয় করবি

অনেটা গাছা বেলাক প্রোগ্রামটি এইবার দুসরা গেট কারণে লিখি গিনা পাঠাই আছে। আনফর্চুনেটলি অ্যানোনিমাস রাইটার আছে, অ্যানোনিমাস রাইটার যদি নেক্সট টাইম আপনার লিখি গিনা পাঠাইছে কইলে মানে আপনার লাগা ভাল নাম আর আপনার যোন জায়গাতে থাকে আছে জায়গা লাগা নাম বি লিখি গিনা পাঠাই দিছে কইলে মানে আমি খান বেশি খুশি পাব কই কিনা আপনাকে জানাই দিয়ে আছে। আজি আপনার ফার্স্ট টাইম লিখি কিনা পাঠাই আছে, মই জি হলে বি আপনার পছন্দ করা লা গীতটো বাজাই দিয়ে আছে আর আপনার পরা পছন্দ করেছে সায়ারা ফিল্ম কি গেট, গায়েছে বিশাল মিশ্রা, রাজ শেখর আর হান্সিকা পারেক। শুনিবি আর এনজয় করিবি।

Huni thakasa bilak apuni pasand gana SMS request Hindi Flamingos program says Gurulela somaite ahi punji jayase to apnar kan sobke janai diase ite april opposite 12 baji 30 minute hole news headlines huni bole pabo aru আকো আনি দিয়া হব হিন্দী ফিল্ম গান প্রোগ্রাম তো শুনি থাকা সববিলাক প্রোগ্রাম শেষ করব কারণে একটা লাস্ট মেসেজ লই দি আছে লিখি কিনা পঠাইছে সারু পাথর গলঘাট আসামপ্রা সাবিনা বেগম আর তারপর পছন্দ করেছে 1942 আ লাভ স্টোরি ফিল্মকে গীত আওয়াজ দিয়েছে কুমার সানু আর সাবিনা বেগম প্রা শুনি থাকা সববিলাকে এইটু গীত ডেডিকেট করে দিয়েছে তো শুনব রেঞ্জয় করা হব 1942 আ লাভ স্টোরি ফিল্মত গাইছে কুমার সানু

শুনি থাকা সববিলাক কীর্তি সৈরভ বার আপনার সবকে আকু স্বাগত করে আছে আকাশবাণী এফ এম ট্রাগপন 110 মেগাহার্টজ আর এটা সময় টিভি আকু আনি দিয়ে আছে হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম আর আপনার গান শুনে থাকিছে গেস্ট ইন লন্ডন ফিল্ম কি গীত অ্যাশ কিং প্রকৃতি কটকর আর শাহিদ মালিয়ালার আওয়াজে এইবার শুনব আশিকি টু ফিল্ম কি গীত গাইছে পলক মুচ্ছল আর অরিজিৎ সিং

আপনার খান শুনি থাকিছে এক ডিভা নাথা ফিল্মত ক্লিন্টন চেরিজো আর কল্যাণী মেনন লাগা ভাস্তি। এইবার শুনব এই ডিল হ্যায় মুশকিল ফিল্ম কি গীত গায়ে আছে অরিজিৎ সিং, আশকিং আর শাশ্বত সিং।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116 6660 কল করবি। বিপি হারিব দেশ জিতিব
1: এই জানকারি NTEP পৰা দি আছে।
2: FM Dragoban
3: 103 MHz
2: News, music and entertainment.
3: This is FM Dragoban
2: FM 103 MHz.

হাবিগাছ বি কম দি খুব পড়ে আছে, মাটি দি থাকে লগা পোক পোকা বিমার কিছুমান এটু বি কম দি খুব পড়ে এটু একটা থাকে আছে কোয়া নিচি মাটি দে লিকিউমস লা ক্রপস বিল রুপিয়া দো হইলে আলাগ আলাগ জায়গা দে বেনিফিটস পা দো ঠিকিব পড়ে আছে। এটু একটা জায়গা মানে একটা মাটি দে যদি 3 সাল লিকিউমস লাগা জাতি দো খেতি কাম করে আনা আকু দুসরা জায়গা দিয়ে খুঁড়ে চাইছি বলে আলাগ খুঁড়িয়া নইলে বি ফারাক হওয়া তো খেতি কাম করা মানুষরা বি জানি যাব পারি আছে। এটু লিকিউমস ক্রপ তো হইলে কুশি মাটি একটা জায়গা দিবি এটু খেতি কাম করব পারি আছে, কিন্তু খেতি কাম করা মানুষরা জানি যাদ হইলে মাটি লাগা স্ট্রাকচার আর মাটি লাগা ইম্প্রুভমেন্ট এটু ভাল থেকে যাব পারি আছে। এটু নিচি একটা মাটি জায়গাতে লিকিউমস ক্রপ বিল রুপি কেন থাকিছে বলে এটু সাস্টেনেবল করে কেন থাকি যায়, মানে উতু মাটি তো লম্বা জোড়া বি বিয়া নকরে কেন মাটি দিয়ে পাবলে কি কি দরকার আছে এটু সব পুঁজি কেন খেতি কাম করে থাকিবলে পারিয়া একটা থাকি আছে। খেতি কাম করা মানুষরা লিকিউমস লাগা বেনিফিটস জানি কেন মাটি হিসাব দিয়ে খেতি কাম করব পারি আছে। নাইট্রোজেন সাপ্লাই তাদের বেশি মদত করিয়া একটা এটু থাকি আছে, দোসরা তো মাটির লগতে অর্গেনিক এটু আকু বেশি ভাড়াই করবলে দিয়া বেনিফিটস তো একটা থাকি আছে। আর বায়োলজিক্যাল লাগা অ্যাক্টিভিটিস কিমান জঙ্গল মাটি বিলাক থাকি আছে এটু সব কি ছুঁয়ে দিয়া নিচি মানে স্টিমুলেট করিয়া এনেকা বি থাকিব পারি আছে। আর মাটি লাগা স্ট্রাকচার এটুকে ডাঙর ইম্প্রুভ করবলে দিয়া এটু একটা থাকি আছে। আর দোসরা বেনিফিটস তো হলে সয়েল এরোশন আর হাওয়াবরা মাটি মল বিলাক হারাই থাকিয়া ভূকম্প পানীবরা ভাল মাটিবিল হারা বলে থাকে এটু কানবরা বি বাঁচাবলে পারে একটা বেনিফিটস থাকি আছে। আর দোসরা একটা তো হইলে মাটিকে ভাল বানাই রাখব পারে এটু একটা থাকি আছে। আর এটু লিকিউমস জাতিবিল রুপিয়া লাগা খেতি এটু মাটি জায়গাতে হইলে ভূকম্প পানী আহিছে বলে বি পানীকে ভালরা টানিব পারে এটুলা কেপাসিটি থাকিব পারি আছে। আর লিকিউম লাগা খেতি করিয়া মাটির জায়গাবিল দি হইলেতো খেতি কাম করার সময় দি হলে বি মাটি কান খুঁদি বলে নইলে বি কাম করিয়া এটু বি বেশি আসানির কাম করে যাব পারে এটু সব তো চাইলে মানে লিকিউমস জাতিবিল খেতি দি রুপিয়া তো খেতি কাম করিয়া মানুষ কানি মধ্যে বেশি বেনিফিটস থাকিয়া ঠিকই পাই আছে। চাকি সঙ্গা কানা শুনি কেনা আজি রুরাল কানেক্ট প্রোগ্রাম শেষ করিয়া হবো।

0: FM 드래곤 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 드래곤 밴. FM 103 메가헤르츠.
1: Good evening, listeners. Here is the real-time traffic update as of 5 p.m. So starting from Moncola to BHQ Junction, that is called northbound, the status of traffic is light. The southbound as well is light. From BHQ to Mezzer Junction, that is called northbound, the status of traffic is light. And the southbound, that is from Mezzer to BHQ Junction, it's moderate. You can take the alternate route, that is from Lady Miles Road. And from DCP to Razu Point, that is the northbound, the status of traffic is light. The southbound as well, the status of traffic is light. From Razu Point to Census Point, both north and southbound, the traffic is light. From High School Junction to Census Point, both north and the southbound, the status of traffic is light. From NHK Junction to Census Point, both the north and the southbound, the status of traffic as of 5 p.m. is light.
0: FM Dragon Band
2: 103 MHz.
0: News, music and entertainment.
2: This is FM Dragon Band.
0: FM 103 MHz.
3: The Maruti Suzuki Victoris is finally here and has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound, yes. Advanced level 2 ADAS, yes. Smart power tailgate with gesture control, yes. 5-star safety rating, yes. Yes, it's got it all. Introductory price starts at just Rs. 10.49 lakh.
4: And benefits up to Rs. 80,000. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
5: Bumblebee Society tu bacha thik thak thakia aro bacha disabled khan logot 10 sal upar kam kuri kena ahi ase aro yate ami khan bacha disabled hua khan logot kam kuri kena aha samme dikhia tu bacha bishi bi choto time te timely development signs khan ignore kurile dangor hua samme duk ditari lok pai thake joldi para jani lua aro hohai kuria para ekta bacha laga jivan tu bishi bodli dikhibo paribo ekta bacha ek sal na puncha age ma baba early signs kunuba sai thakibole laga khan tu itu ase নাম মাতিয়া নহলি বি আওয়াজ দিয়া সামে সুকুপারা আপনার লাগা চেহারা সা পাঁচ আর আট মহিনা হওয়া টাইমতে গাও রোল করিব পারিয়া মাথা ঠিক পারা বুখিব পারিয়া নিজর গাও বুখিব পারিয়া মাথা ভাল পারা ঘুরিব পারিয়া বেড়াবলে নহলে ঘুরিব পারিয়া নিজর উঠিব পারিয়া ছোট স্টেপ লব পারিয়া সাপোর্ট লই কিনা বেড়াবলে শুরু করিয়া ইটু ওপরতে দিয়া খান কোনোবা অলপ দেরি লুই আছে কইলে আপনার লাগা বাচ্চা আর্লি গাইডেন্স আর জলদি মদত পা পারা লাভ পাব যদি আপুনি আপোনাৰ লগা বাচ্চা ডেভেলপমেণ্ট কাৰণে মন চিন্তা থাকিলে নহলে বি ৰাস্তা লাগিলে বাম্বল বি আৰ্লি ইণ্টাৰভেনশ্যন চেণ্টাৰ আপাৰ এগ্ৰি কলনি কহিমা নাগালেণ্ডতে কণ্টেক্ট কৰিব পাৰিব নহলে বি ইটো ফোন নম্বৰতে কল কৰিবি 9863084990 নহলে বি 6009345870
6: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
7: Get attractive offers up to Rs. 55,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.

0: Soap Swagger Health Center's Day, BP Laga free checkup, treatment, aro cow pal takibul laga motop PSA. BP Laga kumba sawal takile, toll free number 1-800-1166-660 call koribi. BP Haribo, Desh Chitibo. Itu chankari NTEP bra PSA.
1: FM Dragoban
2: 103 MHz.
1: News, music and entertainment.
2: This is FM Dragoban.
1: FM 103 MHz.
3: Welcome back, listeners. Now you'll be listening to a program on Kaleidoscope, and today in our Kaleidoscope we have Health and Family Welfare Program entitled Yoga and Healthy Aging. You'll be listening to this for around 20 minutes, and after which we will be continuing with our Western music show till it's 6 p.m. Stay tuned.
4: Itu Akashvani Kuhima. Health and Family Welfare Program Day aku sob manuke swagat kuri di ase. Aji amar Health and Family Welfare Program Day, Yoga and the Science of Healthy Aging opor de Dr. Elvis Kithan, MO, Integrated Ayush Hospital, Raja Chelimap Logot, Vitho Brahe Interview Lua Program Ekta Hunipo Pavo.
5: Bishi Khushi Ase, Aji Amekhan Laga Studio De Ahegina Ase, Dr. Elvis Kithan, MO, Integrated Ayush Hospital, Raja Chelimap Brahe Ase. Bishi Dhaniyabad De Ase, Dr. Abnar Homoy Paekine, Aji Amekhan Laga Studio De Ahegine. Amekhange aro hunya belakhange yoga itulaga opor de ami dujun kotha patra kuribo nimide ami khalaga program dibi apnage swagat kuri diase aro amar dujun laga kotha patra babi manu hunya belakhambi bishi lapabo bile ami asha kuri diase to amar dujun laga pila la topic to hele du yoga and the science of healthy aging kwase to amakhan yoga kuri gina amakhan kinega para bhal para healthy kurigine aging kurubo itulaga opor de kotha patra kuria hobo itia sobse puila ami jane bole mon thaka do hele do amkhan healthy thakigine bura buri hobule nimide kinega bra yoga do tate contribute kurie itu jane bole mon ase.
6: Thank you for having me. Yoga bra kinega contribute kurina mohan laga all age mohan kidia age উঠি যাব কেতিয়া বুঢ়া হৈ যাব এইটো টাইমত কেনেকৈ ছাপোৰ্ট কৰিব কেনেকৈ ডিজিজ কান মেনেজমেণ্ট কৰিব পাৰিব মই এইটো অলপ কৈ দিব ৰেগুলাৰ য়োগা প্ৰেক্টিছ কৰিছে কৰিলে মোখন লগা ফিজিকেল ৱেলবিং মোখন লগা মেণ্টেল ৱেলবিং আৰু ইম'শ্যনেল ৱেলবিং বি ফাইদা পায় তো ফাৰ্ষ্ট মই কথা কৰিব ফিজিকেল বেনিফিটছ লওঁতে কেনেকা য়োগা প্ৰেক্টিছ কৰিলে মোহন লগা ফিজিকেলতে মোহন বেনিফিটছ পায় ফাৰ্ষ্ট মোহন য়োগা পষ্টাৰ খান ৰেগুলাৰ বেচিছ মোহন কনচিষ্টেঞ্চি কৰি থাকিলে মোহন লগা ফিজিকেলতে চেঞ্জেছ আহি যায় মোহন লগা ফিজিকেল ফিটনেছ আহি যায় মোহন লগা মাংসতে মাছলতে ষ্ট্ৰং তাকত আহি যায় মোহন লগা হাৰ্টিতে জইণ্টে তাকত আহি যায় হাৰ্টিতে তাকত আহি যায় গ'লে মোহন কিৰিলিবি নাভাঙিব ৰিক্স অফ বন প্ৰেকিছটো কমটি হৈ যায় আৰু এইটো একলান হৈ কিনে মোহন লগা ব্লাড চাৰ্কুলেশ্যন বি ইম্প্ৰুভ কৰি দিয়ে সেইটো মোহন লগা ব্লাড চাৰ্কুলেশ্যন ইম্প্ৰুভ কৰি দিলে মোহন লগা এইটো ব্লাড প্ৰেছাৰ খান নামাই দিয়ে আৰু এইটো একলান হৈ কিনে মোহন লগা মাংসটো মাজল খান টিচু কয় এইটো খান নিউট্ৰিশ্যন লাগে তো মোখন প্ৰপাৰ ব্লাড ফ্ল' এইটো কাৰণে ইম্প্ৰুভ হৈছে কৰিলে প্ৰপাৰ নিউট্ৰিশ্যন ছাপ্লাই কৰে এইটো একলা নহয় কেলে মানে খুনটো অক্সিজেন কেৰি কৰে তো মোখন লগা য়োগা ৰেগুলাৰ প্ৰেক্টিছ কৰিছে কৰিলে ব্ৰিথিং এক্সাৰচাইজ খান কৰিছে কৰিলে চাৰ্টেন পষ্টাৰ খান য়োগা আসন খান কৰিছে কৰিলে মোখন লগা লাংছ মোখন লগা অৰ্গেনছ খান তাখন লগা ফাংচন খান ইম্প্ৰুভ হৈ যায় এইটো কাৰণে মোখন লগা ফিজিকেলতে বেছি বেনিফিটছ পায় আৰু খালি ফিজিকেল ফিটনেছ একলা নহয় কিনে মোহন লগা মেণ্টেল ষ্ট্ৰেছ মোহন টেকনিক্স আলাগ আলাগ আছে ৰিলেক্সেশ্যন টেকনিক্স মেডিটেশ্যন টেকনিক্স এইটো খান টেকনিক খান প্ৰেক্টিছ কৰিছে কৰিলে মোহন লগা দিমাগ খান মেমরি ইম্প্রুভ হয়ে যায়, কনসেন্ট্রেশন মোর ফোকাস, মোহনলা পজিটিভ এনার্জি আহি যায়, আর মোহনলা স্ট্রেস আছে এইখান রিলিজ করে দিয়ে, মোহন এনজাইটি আছে এইখান রিলিজ করে দিয়ে, ডিপ্রেশন আছে এইখান পুরা হাতাই দিয়ে। তো খালি মোহনলাগা ফিজিক্যাল ফিটনেস একলা নহে কিনা, মোহনলাগা মেন্টাল স্ট্রেস নহলে বি মোহনলাগা ইমোশনাল ওয়েলবিং বি মদত করে। তো ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি যোগা রেগুলার প্র্যাকটিস করেছে বলে মোহন হেলদি এজিং লাইফ তো মোহন সাপোর্ট করে। আর স্পেশালি বুড়া বুড়ি খান তো কেতিয়া মোহন এজ হয়ে যাব তখন মাসল খান কমদি হয়ে যায়, জয়েন্ট খান চুতু হয়ে যায়, তো এইটুকান ভাঙি বলে চান্সেস আছে হার্টি খান, নহলে বি মাসল উইকনেস, কোমর বিকাশ শুরু হয়ে যায়, নি খান বিকাশ শুরু হয়ে যায়, জয়েন্টে কি মানে আছে এইখান বিকাশ শুরু হয়ে যায়। এইটো কারণে মোহন রেগুলার যোগা প্র্যাকটিস করেছে বলে এইখানে প্রিভেন্ট করে দিব আর হেলদি লাইফস্টাইল হেলদি এজিংতে সাপোর্ট করে।
5: আচ্ছা আচ্ছা, যোগা এটু ক্রিয়া তো হইলে তো খালি আমাখান নজওয়ান খান কারণে আছে না, না বুড়া বুড়ি খান বি করে লিবি তাতে তখন বি লাভ পাব।
6: ইয়েস, কোয়া নিজিনা যোগা ইজ ফর এভরি ওয়ান, এইটু তো সার্টেন এজ একু নাই, অল এজ, ইয়াং এজ এনেকা একু নাই, যোগা সব মানুষ প্র্যাকটিস করবলে পারিব। আপনি যোগা প্র্যাকটিস করবলে এক্সপিরিয়েন্স নহলে বি আপনি ফিট নহলে বি অল এজ আছে, ইয়াং এজ আছে এনেকা একু নাই, কেলে মানে যোগা তো সব মানুষ করবলে পারে। যোগা তো খালি ফিটনেস ফিজিক্যাল ফিটনেস একলা নয়, যোগা তো ব্রড টার্মতে চাইছে গেলে মেন্টাল স্টেটতে নহে কিনা, নহলে বি স্পিরিচুয়াল ওয়েলবিং একলা নহে কিনা, যোগা টিচেস হাউ টু ব্রিথ, এই মোহন শ্বাস লওয়াখান এই বি যোগা আছে, যোগাতে তো ব্রিথিং এক্সারসাইজ কয়, এই ইনহেল এন্ড এক্সেল এই বি ফোকাস করে কিনা, কনসেনট্রেট করে কিনা মোহন ইনহেল করা তো রাইট নস্ট্রেল পরা ইনহেল করব আর লেফট নস্ট্রেল পরা ছাড়লে এই তো মোহনলা হার্ট কারণে বেশি ভাল আছে, আর হার্ট ইম্প্রুভ হয়েছে কলে ব্লাড সার্কুলেশন খান ইম্প্রুভ হব, কোয়া নিচি মোহনলা ওভারঅল বডি টিস্যু মাসল জয়েন্ট এইখান সব ফাইদা পাই যাব আর তখনলা ফাংশন বি ইম্প্রুভ হয়ে যাব। তো এই কারণে যোগা তো খালি অল এজ নহলে বি ইয়াং এজ একলা নয়, সব মানু করবলে পারিব।
5: আচ্ছা আচ্ছা, দোসর একটা আরো জানিবলে মন থাকা তো হইলে তো আমহানলা আজিকালি মডার্ন সায়েন্স তো হইলে তো যোগা আর আমহান লম্বা জীবন তো যাবলে নিমিতে কি কই
6: মডার্ন সায়েন্স পর যোগা তো কিনেগা মোহন লাগাল হেল লাইফ স্প্যান লংজিটিভিটি ইনক্রিজ করবলে দিয়ে, এই তো যোগা পর তো ডাইরেক্টলি তো মোহন লাগা লাইফ স্প্যান ইনক্রিজ করবলে না দিয়ে, হলে বি ইনডাইরেক্টলি সাপোর্ট করে হেলদি লাইফস্টাইল থাকিবলে, হেলদি এজিং থাকিবলে, কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করবলে। তো কোয়া নিচি যোগা রেগুলার করেছে কইলে মোহন লাগা ফিজিক্যাল হেলথে ফিটনেস আহি যাব, ফ্লেক্সিবিলিটি আহি যাব মোহন লাগে, মোবিলিটি রেঞ্জ অফ মোশন ইম্প্রুভ হয়ে যাব, নহলে বি মোহন লাগা বডিতে এনেকা হয়েছে গেলে বিমার সিমার একু না থাকিব, মেন্টাল খান রিল্যাক্সেশন পাই যাব, ফ্রি ফ্রম স্ট্রেস, নহলে বি এনজাইটি ডিপ্রেশন এইখান সব হাতাই দিলে মোহন লাগা হেলথি লাইফস্টাইল তো এডাপ্ট করবলে পারিব। আর খালি কোয়া নিচি ফিজিক্যাল ফিটনেস নহলে বি মেন্টাল স্টেট নহলে বি স্পিরিচুয়াল ওয়েলবিং একলা নহে কিনা, যোগা তো কিনেকা হাউ ইউ ইট হাউ ইউ ব্রিথ আপনি কিনেকা খায় কিনেকা থাকে নহলে বি কিনেকা এনভাইরনমেন্টে এনভাইরনমেন্ট আপনি সারাউন্ডিংতে কিনেকা রাখে এই ম্যাটার্স বি করে। সো যোগা পড়া তো এই কারণ সব মোহনকে শিকায়। তো আপনি যদি লাইক এনভাইরনমেন্ট বিয়া কান্দাজিস খান এনে এইখান ফিলাই আছে নহলে বি পানি জমা করে আছে এনে ডার্টি এনেকা রাখি আছে কইলে তাদের পড়া ইনডাইরেক্টলি ডিজিজ খান ওলাই যাব, সাপোজ লাইক পানি পেকাই কিনা এনে ওয়েস্ট খান এনেকা জমা করে না রাখলে তাতে মস্কিটো খান ব্রিড হয়ে যাব আর মোহনকে ইনডাইরেক্টলি এই পড়া কামড়িছে গেলে মোহন ম্যালেরিয়া টাইফয়েড এইখান খোঁজ করে। সো একলা ফিজিক্যাল ফিটনেস বডি একলা নয়, হলে বি মোহনলা সারাউন্ডিং হাউ টু লিভ এ লাইফ ইন হারমনি উইথ দ্য নেচার কোয়া নিচি মোহন আর মোহন হিউম্যান মোহন আর এনভাইরনমেন্ট কিনেকা ব্যালেন্স করে কিনা থাকিব এই বি ইম্পর্টেন্ট আছে। খালি ফিজিক্যাল ফিটনেছ পৰাতো হেলথি ৱেলবিং এনেকাতো ক'বলৈ নাপাৰে আৰু খালি এইটোহে নহয় কিনে সব লগতে লাইক মোহান ৰিলেশ্যনশ্বিপ উইথ আৱাৰ ফ্ৰেণ্ডছ নহ'লে বি উইথ আৱাৰ পেৰেণ্টছ কাৰণ ৰিলেশ্যনশ্বিপ ভাল হৈছে বুলি মোহন লগা মেণ্টেল ষ্ট্ৰেছটো নাথাকিব হ'লেও কেতিয়া মোহন ৰিলেশ্যনশ্বিপ বিয়া থাকিব ঝাগৰা ওলাব মোহন ষ্ট্ৰেছ হৈ যাব এনেকুৱা ডিপ্ৰেশ্যন আহি যাব এনজাইটি আহি যাব এনেকুৱা ডিজিজ কজ কৰে তো এইটোতো হেলথি ৱেলবিং নকয় হ'লে বি কেতিয়া মোখন ফিজিকেল ফিটনেছ মোখন মেণ্টেল ফিটনেছ মেণ্টেল আৰু স্পিৰিচুৱেল ৱেলবিং আৰু এনভাইৰমেণ্ট খান হাৰ্মনি একটা কোৰ্ডিনেট কৰি কিনে যাইছে কৰিলে ডাইৰেক্টলি নহয় কিনে ইনডাইৰেক্টলি মোখন লগা লাইফ স্পেনটো ইনক্ৰিজ কৰি দিয়ে
5: কোনোবাটো হ'লেতো য়োগাটো সদায় দিনবি কৰি থাকিব পাৰে কোনোবাটো সদায় দিন নহয়নে সময় সময়তেহে কৰি থাকিব পাৰে তো এইটো আচলতে আমিখান তাৰ লগা লাভটো পাব নিমিতে একজন মানুহ কেনেকুৱা য়োগা এইটোতো প্ৰেক্টিচ কৰিবলৈ লাগে এক সপ্তাহে নহ'লে বি একদিন দে কিমানবাৰ নিচিনা কৰিবলৈ লাগে
6: য়োগা দাইলা বেনিফিটছ জানিবলৈতো দাইলা বেনিফিট এক্সপিৰিয়েঞ্চ কৰিবলৈতো একবাৰ কৰিছে আৰু ছাৰি দিছে এনেকুৱা নহয় হ'লে বি কোৱা নিচিনা কনচিষ্টেঞ্চি থাকিব লাগে আজি 2-3 মিনিটছ কৰিছে স্মল এক্সাৰচাইজ চিম্পল এক্সাৰচাইজ পৰা শুরু কৰিব লাগে এডভান্স নকৰিব লাগে ফাৰ্ষ্টতো ষ্টাৰ্ট উইথ ব্ৰিথিং কেনেকৈ ব্ৰিথ কৰিব ব্ৰিথিং এক্সাৰচাইজ খান ইনহেল এক্সহেল খান কৰিব লাগে এইটো পিছতে ৰিলেক্সেশ্যন টেকনিক খান ৰিলেক্স প্ৰতিটো পূৰা ৰিলেক্স কৰিব লাগে এইটো খান আৰু মেডিটেটিভ য়োগা পষ্টাৰ খান কৰিব লাগে আৰু ষ্ট্ৰেচিং মাইল ষ্ট্ৰেচিং বেছি অভাৰ এক্সাৰচন বি নকৰিব লাগে আপুনি লাভ বডিৰ পৰা কিমান পাৰে এইটো কৰিব লাগে আৰু বিগিনাৰ খানতো মাইল এক্সাৰচাইজ খান কৰিব লাগে অলপ ষ্ট্ৰেচিং খান কৰিব লাগে আৰু 2-3 মিনিটছ পাৰ ডে আৰু উইকডে 3-4 টাইমছ এতে এনেকুৱা কৰিছে কৰিলে লাভটো পাই যাব আৰু ইণ্টাৰমিডিয়েট খানতো 4-5 টাইমছ এতে এনেই 5-6 মিনিটছ নহ'লে বি 5-10 মিনিটছ অলপ ষ্ট্ৰেচিং খান মাইল এক্সাৰচাইজ এইটো খান কৰিছে কৰিলে লাভ পাই যাব আৰু আপুনি এইটো খান ঘূৰি ঘূৰি ঘূৰি কিনে খালি 10 ডেজ ঘূৰি কিনে ছাৰি দিছে 15 ডেজ ঘূৰি কিনে ছাৰি দিছে এনে নহয় কিনে 3-4 মান্থছ নহ'লে বি ইয়েৰ্ছ এণ্ড ইয়েৰ্ছ এনেকুৱা প্ৰেক্টিচ ঘূৰি ঘূৰি থাকিলে শ্ল'লি এণ্ড শ্ল'লি আপুনি এডভান্স খান শিকিবলৈ পাৰিব
5: আচ্ছা আচ্ছা চব মানুহবি য়োগা এইটোতো প্ৰেক্টিচ কৰিব পাৰে কৈছে হ'লে বি বুঢ়া বুঢ়ী খানটো হ'লেতো য়োগা এইটোতো হ'লেতো চুৰু নকৰে আগে দে মন দি কি ৰাখিবলৈ লাগে বা প্ৰিকশ্যনছ খানটো কোনোবা থাকিব না নাই
6: মোখন অল্ডাৰ এজ খান প্ৰিকশ্যন ল'বলৈ কাৰণেতো তাখন য়োগা প্ৰেক্টিচটো কৰা চুৰু হ'ব এইটো টাইমতে হ'লে বিফৰ ষ্টাৰ্টিং দ্য য়োগা প্ৰেক্টিচ প্ৰিকশ্যন ল'ব লাগে ফাৰ্ষ্টলি এক্সপাৰ্ট লগ কৰিব লাগে নহ'লে বি য়োগা ইনষ্ট্ৰাক্টৰ নহ'লে বি আণ্ডাৰ মেডিকেল চুপাৰভিজন কৰিব লাগে কোনোবা মেডিকেল ইলনেছ খান থাকিছে কৰিলে এইটো কাৰণে ডক্টৰছ খান লগত কনচাল্ট কৰি কিনে ডক্টৰছ খান লগা ক্লিয়াৰেন্স লৈ কিনে আণ্ডাৰ দ্য চুপাৰভিজন অফ মেডিকেল ডক্টৰছ ক্লিয়াৰেন্স পা পিছতে কৰিব লাগে হ'লে ঘূৰিলে বি ষ্টাৰ্টিংটো এডভান্স খান কৰিব লাগে টাইপছ আলগ আলগ আছে ষ্টাৰ্টিংটো ষ্ট্ৰেচিং খান কৰিব লাগিব আৰু বেছি দেৰি খাৰা কৰিবলৈ নাপাৰিছে কৰিলে চেয়াৰ য়োগা খান কৰিবলৈ পাৰিব চিম্পল পষ্টাৰ খান ব্ৰিথিং এক্সাৰচাইজ খান ৰিলেক্সেশ্যন এক্সাৰচাইজ খান এইটো খান কৰিব লাগে আৰু এডভান্স য়োগাটো একদম নকৰিব লাগে আৰু আপুনি যদি কৰিয়া টাইমতে মাথা ঘূৰি আছে নহ'লে বি ফিভাৰ আহি আছে নহ'লে বি চেষ্টে পেইন আছে অভাৰ চুৱেটিং হৈ আছে শ্বাস ল'বলৈ দিগদাৰ হৈ আছে এনেকুৱা হ'লে গাইড নহ'লে বি এক্সপাৰ্ট নহ'লে বি য়োগা ইনষ্ট্ৰাক্টৰ নহ'লে বি ডক্টৰছ খান লোক গাইডেঞ্চ নহ'লে বি চিক গাইডেঞ্চ ল'ব লাগে
5: আচ্ছা আচ্ছা বেছি ধন্যবাদ দিয়া আছে এইটো খান বি আমাৰ খানকে কৈ দিয়াৰ কাৰণে এতিয়া আকৌ দুচৰা এটা জানিবলৈ মন থকাটো হ'লে কোনোবা মানুহ হ'লেতো আজিকালি গাঁও খান বি ঠিক নাথাকে বা ডায়েবেটিছ খান থাকিব নহ'লে বি আলাগ আলাগ বেমাৰ হাৰ্ট প্ৰব্লেম খান থাকিব বিপি খান থাকিব তো এনেকুৱা বেমাৰ থাকিয়া খানটো হ'লেতো য়োগাটো safely practice কৰিবলৈ পাৰিব না নাই
6: yes condition লগা ওপৰতে আছে লাইক লাইফষ্টাইল মডিফিকেশ্যন ডিজিজ বি কয় এইটো খণ্ডত হাইপাৰটেনশ্যন খান আছে অবেচিটি খান আছে ষ্ট্ৰেছ এনজাইটি ডায়েবেটিছ মেলিটাছ এইটো খান আছে তো এইটু খান তো আন্ডার দ্য মেডিকেল সুপারভিশন মেডিকেল ট্রিটমেন্ট খান ক্লিয়ারেন্স পাওয়া পিছতেহে করবলে পারিব হলেবি এতিয়া এতিয়া রিসেন্টলি সার্জারি করেছে নহলেবি হার্টে ইমপ্লান্ট হয়েছে মেটাল ইমপ্লান্ট কি কি হয়ে কিনে আছে রিসেন্টলি ইঞ্জুরি হওয়া খান তো এইটু খান তো নকরিব লাগে
5: আচ্ছা তো যদি একজন মানুষ হইলে তো যোগা আজি বা শুরু করবলে মন যায় আছে তো আপনার ফার্স্ট রিকমেন্ডেশন তো কি হব
6: যদি আজি কোনবা যোগা করবলে মন আছে কইলে এডভান্স আসনাস খান এডভান্স পোস্টার খান করবলে ট্রাই নকরিব লাগে অলওয়েজ আপনি আজি করবলে মন থাকিলে আপনি পানি হাইড্রেশন বেশি ইম্পর্টেন্ট আছে পানি ঠিকঠাক খাব লাগে আর টাই ক্লোথস খান না লাগাব লাগে লুজ ক্লোথস খান লাগাব লাগে নহলে বি ড্রাই খান লাগাব লাগে এইটো পিছি দে এনভাইরনমেন্ট কোয়াইট এনভাইরনমেন্ট সারাউন্ডিং দে করিব লাগে স্টার্টিং তো আপনি খান টু টু থ্রি মিনিটস পর শুরু করবে অলপ স্ট্রেচিং খান হ্যান্ড স্ট্রেচিং নেক স্ট্রেচিং ব্যাক স্ট্রেচিং লেগ স্ট্রেচিং এইটু খান পর শুরু করব লাগে আর এইটু পিছি দে ব্রিথিং এক্সারসাইজ খান ব্রিথিং টেকনিক্স খান করব লাগে জাস্ট ইনহেল এন্ড এক্সহেল এইটু খান রিপিটেশন করে থাকবে আর আপনি ইনহেল করা টাইমতে আপনি লাস্ট শ্বাসটা কিনা ভিতরে আপনি ইনহেল করা টাইমতে আপনি লাগা অ্যাবডোমেন পালস হয়ে যায় এইটু খান অবজারভেশন করব লাগে ওয়েন ইউ ইনহেল ইয়র অ্যাবডোমেন পালচেস আউট ওয়েন ইউ এক্সহেল ইয়র অ্যাবডোমেন সিংস ইন তো এইটু খান অবজারভেশন করে কিনা করব লাগে এনেকা হয়েছে বলে আপনি ফোকাস মেমোরি বি ভাল হয়ে যাব কনসেন্ট্রেশন বি ভাল হয়ে যাব আর আপনি রিল্যাক্সেশন টেকনিক কয়ে রিল্যাক্সেশন টেকনিক তো আপনি কমাই কিনা এনে একো না ভাবি কিনা এনে জাস্ট আপনি সাজি এইটুই ফোকাস করে কিনা এইটু কনসেন্ট্রেট করে কিনা পতি পুরা রিল্যাক্স করব লাগে তো স্টার্টিং তো এনেকা টু টু থ্রি মিনিটস এনেকা করে করে কিনে কনসিস্টেন্সি আপনি স্টার্ট করবলে আপনি এক্সপার্ট নহলে বি পারফেকশন নালাগে হলে বি এডভান্স খান বি করবলে নালাগে হলে বি আস্তে আস্তে আস্তে পড়া সিম্পল এক্সারসাইজ খান স্ট্রেচিং খান পড়া আস্তে আস্তে আপনি কি দিয়া বডি পড়া এতিয়া তো আসনাস এডভান্স পোস্টার খান করবলে পারিব এনেকা টাইমতে হি আপনি এডভান্স খান স্লোলি এন্ড স্লোলি একটা দুইটা পর আপনি এডভান্স খান শিখি কিনা এইটু খান করব লাগে
5: আচ্ছা আচ্ছা বেশি খুশি আছে যোগা আর হেলদি এজিং এইটার ওপর আমি খানকে ভাল পর সামজাই দিয়ার কারণে ডক্টর
4: থ্যাংক ইউ তো আজি আমার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম দে যোগা এন্ড দ্য সায়েন্স অফ হেলদি এজিং ওপর দে ডক্টর এলভিস কিথান কোনে হে ইন্টিগ্রেটেড আয়ুষ হসপিটাল রাজা চেডেমাদে মেডিকেল অফিসার আছে তার লগতে বিথোপ্রাহে ইন্টারভিউ লওয়ার প্রোগ্রাম একটা শুনবলে পাইছে আজি কারণে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম ইমানতে শেষ করে দিয়ে আছে
1: ওয়েফএম ট্রাগোবান
2: 103
1: News, music and entertainment.
2: This is FM Track Today.
1: FM 103 megahertz.
3: Hello, a very good evening to all of you lovely listeners. Welcome back. You just listened to a program on Kaleidoscope Health and Family Welfare about yoga. I hope it's very insightful for you. This is the time now for our Western music show. Till it's 6 p.m. You'll be listening to good Western music show, I should say. So you are warmly welcome here. And of course, you can also reach out to me. I hope the line is in our favor. The number is 943-680-5333, where you can just express your thoughts, your feelings. You can just wish each other. First up track, this is Eagles. We are listening to How Long.

0: हेलो, गुड इवनिंग.
1: गुड इवनिंग.
0: गुड इवनिंग.
1: नमस्कार.
0: नमस्कार.
1: মই ৰমেশ দত্ত গোলাঘাটৰ ফাৰ্ম পৰা কৈ আছো.
0: আৰে ৰমেশ, কেনে আছে?
1: মই ভালে আছো. আপোনাৰ
0: ভাল? আপুনি নাখাইছেতো ভাল হৈছে.
1: মই ভাল হৈছে এতিয়া.
0: চাহ খাইছে নে নাই? যদি গানার নাম তুঝে না দেখু তো. কোন করেছে গানা? বলা দে ইয়ে মেরি দুয়া মে আয়ে তো আবি আয়ে হো আবি ইয়ে তো মুমকিন মুমকিন হি নহি খুদা কি কসম হাম তে হাম তে আর হাওয়া নে ইয়ে আর ইশক নে মাঙে পাঁচটা সাতটাই আছে গানা রং লগা মুভি বা
1: পয়লা গানা দুকে বাড়াই দিবি
0: কোন দু আদো ইয়ে ইয়ে মেরি দুয়া মে. আচ্ছা, ঠিক আছে ঠিক আছে. তো ডেডিকেশন আছে নাই?
1: ডেডিকেশন আছে, বহুত আছে সাথী মোর.
0: এখন একটু
1: মাইকন মুন্ডা, অমল বসুমতারী, বিমল বসুমতারী, যোগেন্দ্র রংকি, রকুবলে মেথা, দেবাশিস হাজরিকা, তারপরে চন্দ্রকান্ত টাইট, সোনারাম লালুং.
0: আচ্ছা,
1: তারপিছত আছে মনে লাগা ওয়াইফ রুনু পাত্র, লাকি অঞ্জলি বসুমতারী, সন্ধ্যারানী গগৈ.
0: আচ্ছা,
1: অঞ্জলি সন্ধ্যারানী গগৈ, দীপাঙ্কর পাত্র, লাবণ্য পাত্র, আর ভগবান সিং পরমার, রাকেশ গোরণ বর্মা, রমেশ প্রজাপতি, শিকারী রংফার, বীরেন হংসে, প্রেমজিৎ চক্রবর্তী, অরুণিতা আপুনি, অরুণিতা সব লিস্টে গানটি ডেডিকেশন করেছে.
0: আচ্ছা রমেশ, আপনি এনেকাই শুনি থাকবে আর এনেকাই ফোনিং করে থাকবে ফোনিং প্রোগ্রাম.
1: ওকে,
0: বাই বাই. দেখিছে রমেশ, এন্ড ইয়েস, দাদা বেকগ্রাউন্ড একদম ভালো দেখিছে, চিড়িয়াম্বে আছে, এন্ড এই সিজন আছে চিড়িয়াখান আর ইনসেক্টস খান বেকগ্রাউন্ডে বাজি থাকবে ইভিনিং দে. এন্ড ইয়েস, আই থিঙ্ক উইথ দ্যাট সেড, তাই গানা শুনি বলে মুঞ্জি আছে ফ্রম দ্য মুভি রঙ্ক, গানা নাম আছে ইয়ে মেরি দুয়া মে, আর গানা করে দিচ্ছে অভিজিৎ, মিউজিক দিচ্ছে নদীম শ্রাবণ, লিরিক্স সমীর, আর আপনি গান শুনি কিনা এনজয় করবি.

0: Hello, good evening.
1: Good evening, sir.
0: Good evening. Kon kwa soy?
1: Moi Bali Pathal Parak, Yeridam Har Koi Soy.
0: Kon kwa?
1: Moi Bali Pathal Parak, Bali Pathal Karbe, Kon Kwa Shikari Rong Par Koi Soy.
0: Are Shikari Rong Par? Kine ka soy?
1: Moi Kon Par Soy Sa, Nei, Karam, Karam, Karam.
0: Apni Lawa Soy Dinda, Ek Tom Khushi Paye Soy Jido?
1: Moi Na, Cha, Cha, Cha, Cha, Cha. Acha, Ami Laga, Pasan Kan Tu, Apni Boya Bo Paribani Ge.
0: আপনি কই যাবে মই বজাই যাব
1: আচ্ছা এই তো মিথুন চক্রবর্তী ইয়া তেসরা কোন তেসরা কোন
0: মই গানা নাম আছে আপনি আপনি আপনি কই দিবি গানা
1: ও তেসরা কোন
0: আচ্ছা মুভি নাম কি আছে
1: ওই তো আর তেসরা কোন হয় নাম
0: দুসরা
1: তেসরা কোন তুজি কো পতা না তুজি সে কবর না মে তু হে তেসরা কোন এই তো
0: মই মুভিৰ নামটো বিচাৰিবলৈ ট্ৰাই কৰি আছো আচ্ছা এইটো এইটো এক্টৰ কোন আহিছিলে মিথুন না
1: মিথুন মিথুন মিথুন চক্ৰৱৰ্তী
0: আচ্ছা তালা গানা নাম কি দেখিছে
1: ফিল্মৰ নাম এইটো হে কম তেচৰা কোন আৰু
0: আচ্ছা মই তালা তো মুভি দে ডিস্কো ডান্সার আর কসম পে করনা ওয়ালি কি আর প্যার কা ঘর সে দেখে যাই
1: দে হ্যাঁ সন লেতে নে মই হিরি করে মারু হিরি মোড বাজাবি আর
0: আচ্ছা কোন বাজাই দিও ইদু ডিস্কো ডান্সার একটা গানা বাজাই দিও
1: খুব খেতে গই স্যার নে
0: আচ্ছা জিমি জিমি আজ আজ বাজাই দিও নে
1: আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার
0: কোনি কিনা ডান্স করব না নাই
1: ডান্স করেন নাকি বলো
0: ভাইকো
1: মুন্দা তোর শুনিব নেকি